0: দশমপাহ অনুতনায় দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কিয়া হান্ড
1: বেলাও পাসর একাই বেলাও ওব ভিত গিনা
2: হ্যাঙ্গি হ্যাঙ্গি বেন্ত গিনা বেস নট মুদ এলিয়ে দবসে বিয়ত মত কিয়া পুলাক্ষ দেখা হামারা দিন রুপিয়াল হাতলি